আপনারকে আও প্রোগ্রাম দিয়া হুনিলে আপনি কান আকাশবাণী কোহিমা লগতে জড়ি কিনা আছে 639 কিলো হার্টসতে লিসনার্স ইটা ছি বুঝি হওয়া লগে আমি কান হুনিব আগামী প্রোগ্রাম স্টে টিউন্ড।

0: Nungpong Chiapor, Kushi Salam Janaishe, Ekta Social Media Poste, Sri Rio Para Kushiki to Kamiapite, Kisiman Sal Para Public Seva or Leadership to Dikai, Aro Barosa Takia Janaishiki, Desh Age Boribole, Aro Aspirations Kanopor, Prime Minister Para Kamiabi, Pagina Jabo. Deputy Chief Minister Yantango Peton Para Prime Minister Laga Baro Sal Laga Leadership over Janaginai Aro Kushiki to Somoite Inclusive Growth Citizen Welfare Bal Infrastructure Digital Sorkari Aro Transparent People Centric Policies Kan Diki Paishi Tai Kushiki to Safar Para Experience Kanke Kamyapike Te Punchaishi Aro Society Laga Sob Jagade Moka Pavale Mazbut Kuridishi Idu Homoi, Rajya Sabha MP, S. Pangnon Konyak Parabi, Prime Minister Laga Leadership K. Tarif Kurishi, Aro Kushiki, India Para Poverty, Elevation, Economic Growth, Aro Northeast Jagade Unuti Anibule, Tangor Kamyabi Paishi. Srimati Konyak Para, Kushiki, Itu Rikoto, Seva Korea, Stability Aro Kamyabi Para, Luija Safar Laga Ekta Testament Dikayase. Itu Akashvani Koyma par apni ke khobor di ase taza khobor karne ami khan laga X handles AIR news alert aro AIR underscore Koyma te follow kuribi apni khan itu khobor do news on air app aro YouTube channel AIR news Koyma te bi hunibo parebo Welcome back apni khan sham laga khobor huni ase Nagaland para Chief Minister logote Deputy Chief Minister T.R. Zilang aro Y. Patton milegina ekta high level delegation para Union Minister for Petroleum and Natural Gas Hardeep Singh Puri ke New Delhi te aji din lok paise meeting somoy leaders khan para state laga dorkari thakia onuti kam upor batchit kurise tate Nagaland te petroleum exploration aro production upor bishi dhyan dise itu delegation para Union Minister ke bi state laga onuti karne tai para modot dia upor khushi pa janaise Census 2027 noha akete kisiman kam kuria logote Nagaland purate census kam bori ase jene botote ekta awareness program te advisor for food and civil supplies K Tokuka Sukhalu para thik census enumeration thakibole opor janaishe aro manukhan ke thik jankare dibole matishe additional deputy commissioner Shayeng Shio parabi ekta thik census rakhibole karne manukhan ke milegina kam koribole matishe Itu homoi, Chumuki de Mate Ajidin, House Listing Aro House Census Kane Ekta Training Program Shuru Kurishe. Choita Field Trainers Khan Logote, Sop Milagina, 485 Enumerators Aro Supervisors Khan, Itu Exercise De Bakluese. Agashvani News Koimade Bat Kurigina, Field Trainer Along Para, Census Laga, Dorkari Opor, Jankari, Tishi.
1: Amikhan any national or state corner planning or policy making khan karne itu data to important ase itu thick data correct aro accurate data thagise bolhi welfare schemes khan holibi ki ki holibi sub state holibi center bra for the citizens tibuli paro 2027 census to for the first time in India digitally korbole ase mobile app te aro enumerators khan house to house canvassing jabo data collect korbole however aro first time digitally self enumeration portal de or an individual তাই নিজৰ কৰ লাগা ইনুমৰেশ্যন কৰিব পাৰা এইটোতো ইন্ট্ৰডিউচ কৰি নাছে আৰু তো 16 জুন ফ্ৰম 6 এএম টু 30 জুন মিডনাইট তক খুলি না থাকিব এইটো টাইমতে নিজৰ সেলফ ইনুমৰেশ্যন কৰিবলৈ পাৰিব
0: টুইনসং ডিষ্ট্ৰিক্টে সেনসাস ইনুমৰেটৰছ আৰু সুপাৰভাইজাৰছ খান কাৰণে ট্ৰেনিং তো আজি দিন শুরু হৈছে এইটো ডিষ্ট্ৰিক্টে সব মিলাই কিনা ইনুমৰেটৰছ আৰু সুপাৰভাইজাৰছ খান 247 জুন আছে তাতে টুইনসং নক্সেন আৰু লংখিম জাগাতে আটটা বেচ খানকে ট্রেনিং দিবলে আছে ট্রেনিং খান তো কিপেরে আরো কইমা ডিস্ট্রিক্ট টেপি চলি আছে আরো ডিমাপোর্টে তো কালি দিন শুরু করি বলে আছে ইন্ডিয়া পারা জোয়া বারো সাল তাক লইগিনা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লাগা লিডারশিপ ভিতরতে সাবকা সাথ সাবকা বিকাশ সাবকা বিশ্বাস আরো সাবকা প্রয়াস লাগা প্রিন্সিপলস লগতে একটা ডাঙর পটলি আনিছে ইটো সময়তে মোদী সরকার পারা দুখিয়া মানু খান ফার্মার্স খান মাইকি খান আর ইউথ খান লাগা বাল আর তগত করিব নিমিত্তে কিছুমান ফ্ল্যাগশিপ কাম করি কিনা আছে আকাশবাণী নিউজ পারা দরকারি সেক্টরস খান অপর যা বারো সাল সময় সরকার পারা মেহনত করিয়া কাম অপর একটা স্পেশাল ফিচার আনি কিনা আছে আজি দিন আমি খান ইউথ লাগা এম্পাওয়ারমেন্ট কারণে সরকার পারা কাদাম লওয়া অপর ধ্যান দিয়ে আছে একটা রিপোর্টে নিকা আছে কি
2: Jai Jabaru Sal Samuri, Sorkarba Desh Lakanao Jivan Shakti Dian Rakise. India Laka Next Generation Budlavdu, Itia Reform Express De Botli Huekina, Nao Jivan Shakti Do, Subsidy Dorkar Hakese.